আমার সমাজ সভা দেখাতে পারবি? ওকে, ওকে রাখানো মুখের চুরকবি করা নেই, চুরকবি করা নেই। ওকে, উৎসঙ্গে রাখান তো।